0: বিক্রি আই কই পুনামক মাই কাই খং দে জেনাকি লম্বিদা সিদুন তারম্ব ময়াম সিনা খং ফাও বথা ফম লাইকি আইশো লাইবক থিরব নুমিত দাদুদা ইবুং সিংগাদুনা লাইতম মারকত লোতন থামবিরং কিবনি ও নঙ্গিদি ইমুং মানুং খক্তনি সিদিবদ আতবু কাইনবগি সেনা হাইবসিদি ইমুং ফুরু চকমানাই সোমে সোমে নঙ্গা হারিবদ আদুবু আইদি নুং সিখ্রব ই ফুরু মায়ামগি থওয়া ইয়াউদ্রব হকসাং সিংহদুগি মতক কার কার গতওয়া হিংনবগি দমক চেলকিবনে দু চাওক্রব লান্দদা নংনা মতাউ করমনা হিংহৌরিবা নংগি ফুরুপতা আমু করমনা তিনব ফংলিবেনো মতাবদদা আসুম চেলকপদুনা আইন ওয়ারে হাইদুনা পোথাগে তৌব মতামদা ইসং সংব ইয়ামনা নানব মফম আমা থেংনারুরে মফমদুদা আইঙা হাক পলিঙাইদা আইনা লাইরিব মফমদুকি মানাকতা আই খৈগুমবা কাংলুপ আমা তাসিল্লাগা ওয়া তানাদুনা লাইরামে আতুকি মখা তারক পতদি কামতাউখরে আই খৈসে মফমদুদা পুন্ন খুন্দা লাইতারসি কারিগুমব সতপ তারবসু পুন্ন পুন্ন কংলুপ নাইন চলসি হাইন লেপনারে কিনো আইব মিয়া পুন্ন পুন্ন হাতগদি লানিব আঙমি ওটপ নইবু আসব কম লানামগনি মচিনজাক চাই হাইব ও নদি কবি তিনদি ওলপ কুরাক হাইবনে
1: নদি কম খিব
0: ইথক থ কুরাক হাই কুরাক ওলপ মপোক আসে মপুং ফানে কুরাক ওলপ থবদি লোব ফিবি
1: কুরাক হাইবরে
0: মানে নং কুরাক আমমনে নি ইনখলপ থোট নৌরব ফজরব সক মধু উবদি নঙ্গ সকমা লেকমানব কুরাক লাব কয়া মিতাফম ওরগনিয়ে
1: আইব ফজবরনে ইয়াম ফজাই
0: নঙ্গি পারপ তৌব হকসা তুমপক তৌন তারকপ সবা তনৌ তনৌব নসা আনি পাড়ব আঙৌব মচুনে ফন চেলিব মফে আদুদগি নাপু মচুগি ফিবান্দ নামলিব আমূব বিন্দিছি
1: আদম পংহাই হাইবিরে
0: নুসিবগি হাইজিনব নতিয়ে নঙ্গি কলকপ মিহৌব ইয়াউদ্রিব ইসিংগুমন সেলব ওয়াখলদুবুনে আইন হাইরিবসে
1: আদমগি ওয়াতাসিদি আইদি ইকাইব আমা ইয়াউসিলাইকো
0: কাইদৌনে ইকাইদৈনো আইন হাইরিবসে আইন খংবদুদনি নঙ্গোন্দ ইয়াউরিব মগুন পুমনমক ইনখলকলিবি নিংথিরবি কুরাক আমাগি সক্তামনি
1: আইসিবো তাসেনা ফাজা ফাজালনে
0: হাইমা নংবু কারি আমু খালিবনো তুমিন মিফাম হংদেব মখাই ইয়েংলিবদুবো
1: কৈসু খন্দেদা আইসিবো নঙ্গোন্দ কারি হাইন কৌদৈনো
0: ইসে কৌ আইদি ইয়ুম পালে
1: ও
0: হাউজি মিরোলিবিনে
1: ইস
0: নঙ্গি মিংদি
1: ইসে আই মিংদি লাইনা কৌয়ে
0: ও ও লাইনা
1: ইসে আদুদি ইসেগি মিংদি
0: আইগিদি নাচং কৌয়ে
1: ও আদুদি ইসেনা মাফামসিদ লাকপসিবু কারি মারামগিনো
0: গসাই মখাই আইসে নং তাদগ কইরুবনে
1: ও ও তাদন কথাইদ লাইহৌরব
0: হো মাগ আইগনে গহাকতং সামবলাই মরক সিদ পোথারিঙিদ উসেক আচৌব আমনা মাথকত কই পাই পাইদুন লাইব উরকপদগিনে 소이드는 세락담럭 아니 간누나 에코야니세 람비 카이동나라가 파이럭바님이
1: 아두디 따다나 이시길래 밤새 강가다우리브로
0: 강가니? 마시기 한가한 밤비세 에코야니기 한보 운업합네
1: 이시세 오바다 학장수 잉엄감다나 오이 이시부 학장감비다브로
0: 응암데 가라 이사룸라바니나네 와레다 상나 빠이바 숭암디 예비마
1: 호이네 아이네 이제세 양암다나 숭 오예나 칼람이바
0: 아도 예비마 아이네 아리세 파나디 꼬실레 카리기노 캉데네 낭 따다세 하우소 파와 락바수 우데미
1: 바카요노다 이제 아이가 숭 아이미나세 아담 락세라니바
0: 아이디 숨바 칼락 예미 이고이 비마
1: 시
0: 카리노 마탁롬다 이고이 마탁롬다 파이타럭리세 낭기다도 온통나만 크레다
1: 시 파리 파리 라디 이시나 와나 아이제바도 라바나트로
0: 카리노 이 비마 낭다다기 마사세 카포우데 카리노 마기 마타우스
1: 카리노 아리
0: 이마이데 다 크레비마 낭다다세
1: 시 깜다 우니 타우리시디 나도 살라가 아무것도 이용으로 쓰지.
0: Yes, 소소한 키들에 마귀 마사니 쓰지 못해. 카리노, 카리노 낭나다 우리 버시고.
1: 이제 마귀 마사지 너무가 아무것도 이용 비요. 아무것도 이용 쓰지.
0: 세 하관로, 하관로 해봐.
1: 안 타고니다.
0: 카리노 낭나 또맨 똥도 날라 이리 버시고. 세 용자라세 할머니 허글로 허글로 나하게 하우다나 아이보이 탄다 따라밍아 우가도리분노
1: 이제
0: 허글로 이 다다 뿌리바 따이방 파우드리바 타와이 징제 부둔 아이보 까라물래야 우가이노
1: 도
0: 아이로이네
1: 도로시 아이보 까리하이가 다만노 이제 또 갑분노 마부마나 마복 대나 담비람바나니 또 이제 아이 이세부 용파워 텐저람라게 이제
0: 이제 로이래
1: 이제
0: 이제
1: 이제 이게 용여우라바나 들어
0: 여우래 시에게 유마이바도 시든
1: 이제 그럼바 마팜노 이시에나 라이리시보
0: 하와이 밤비시기 마탁롬다 까칼라가 라이리바 다룩수바 마사시다네
1: 이제 바이칼락바 응암가다바 만브로
0: 응암라로 이시에 응암라로
1: 파레야두디 아이나 이시에게 학장도 하이펫 응악칼라가 용용나 가칸나 보너르시고 제 아이가 갈라게 콩도 답나 뚜니고 야래 마밤시더라 마밤시더라 이제
0: 마네 마밤시네 난 다다가 아이가 못날라이 민낙히만
1: 이제
0: 아시디 아이 이탄탄 나이 또 뭐야 오래
1: 이제 허직디 이형 칸질로라 노이세 마뿌마기 농담니 이형 여우라바니 나이세수 아이 야무 칸질 크라기지
0: 아이 콜라이나 낭한 크라노 마밤시다 낭수이세가 뿐날라이라세
1: 야니다 이제 아이야듬 한자크라게
0: 나띠 예비마 아이 코이디 나이 도움 행바 하이바세 구동 야함나 티닝아이네 아두나 낭수 아이 코이기 락다 띤 누나 라이라로 이시에나 아이리바세 야로
1: 아이보 이시에나 아이리바시나 쭈블라드라 바레 마땅카라 이시이시다 라이바 하이도니 호이지 이시에나 학상 간드리파우 나나오 이시히시다 라이라
0: 아도니다나

আকাশবাণী ইম্ফাল হি তাঙ্কুল প্রোগ্রাম আরুইজেন দামলে পুং ফুঙা মিনট হংমতি কদায়নগসিদ মিটার ওয়েভ মিটার্স লি সামতি পয়না থরুক কেলো হার সাত সাত হংসদ খনি কল এফ এম লি মেকা হার সাক আপাকুম পয়না হামফুঙালে আচে মাথংমি রানী হপোকলে পুং থরুক মিনট থরা কদায়নদ গনাংরমস ইথুমনা আচে উই পাবমঙ্গনারংলগ রিমেকপ্ত আর কে প্রিয়া কলং সনৌপিং কসা ব্রেশিলা আগঙ্গনা স্যাম

0: ꯄꯨꯔꯝꯒꯤ ꯑꯆꯧ ꯑꯆꯧꯕ ꯃꯟꯗꯤꯔꯁꯤꯡ, ꯁꯤꯕꯖꯤꯒꯤ ꯃꯟꯗꯤꯔꯅꯆꯤꯡꯕꯁꯤꯡ ꯑꯁꯤ ꯁꯥꯅꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯤ ꯀꯗꯣꯝꯗꯒꯤ ꯂꯥꯛꯂꯤꯕꯅꯣ ꯍꯥꯏꯅ ꯍꯪꯅꯤꯡꯉꯤ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯄ꯭ꯂꯥꯅꯤꯡ ꯀꯝꯗꯧꯅ ꯇꯧꯈꯤ?
1: ꯂꯥꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯆꯍꯤ ꯂꯤꯁꯤꯡ ꯑꯅꯤ ꯐꯥꯎꯕꯗ ꯃꯤꯌꯥꯝꯕꯨ ꯄꯨꯛꯅꯤꯡ ꯆꯤꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯊꯝꯒꯗꯧꯕ ꯄꯣꯠꯁꯛ ꯊꯅꯝꯁꯤꯒꯦ ꯍꯥꯏꯅ ꯀꯔꯝꯅ ꯈꯟꯈꯤ? ꯃꯁꯤꯅꯤ ꯑꯩꯍꯥꯛꯅ ꯃꯉꯣꯟꯗꯒꯤ ꯈꯪꯅꯤꯡꯂꯤꯕꯁꯤ꯫ ꯑꯗꯨꯒ ꯑꯇꯣꯞꯄ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃꯅ, ꯑꯩꯅ ꯈꯟꯕꯗ ꯚꯥꯔꯠꯀꯤ ꯄꯨꯋꯥꯔꯤꯗ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯅ ꯁꯤꯡꯊꯥꯅꯗꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃ, ꯁꯥꯔ, ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯃꯤꯡ ꯍꯦꯃꯨ꯫ ꯄꯨꯋꯥꯔꯤ ꯇꯝꯂꯛꯄ ꯃꯇꯝꯗ ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯔꯝꯗ ꯁꯨꯞꯅꯒꯤ ꯋꯥꯍꯩ ꯄꯔꯦꯡ ꯑꯅꯤ ꯑꯍꯨꯝꯗꯒꯤ ꯍꯦꯟꯅ ꯌꯥꯎꯗꯦ꯫ ꯍꯦꯃꯨ ꯑꯁꯤ ꯃꯤꯆꯝ ꯑꯃꯅꯤ, ꯂꯂꯣꯟꯕ ꯑꯃꯅꯤ, ꯃꯍꯥꯛꯅ ꯑꯆꯧꯕ ꯁꯥꯝꯔꯥꯖ꯭ꯌ ꯑꯃ ꯁꯦꯝꯒꯠꯈꯤ꯫ ꯃꯍꯥꯛ ꯁꯥꯝꯔꯥꯖ꯭ꯌ ꯁꯦꯝꯒꯠꯄꯗ ꯅꯠꯇꯅ ꯂꯥꯟꯒꯤ ꯂꯥꯂꯣꯡ ꯁꯤꯟꯕꯁꯨ ꯌꯥꯝꯅ ꯍꯩꯈꯤ꯫ ꯃꯍꯥꯛꯀꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯃꯍꯥꯛꯅ ꯂꯥꯟꯐꯝ ꯀꯨꯜꯍꯨꯝꯗꯣꯏꯗ ꯂꯥꯟ ꯁꯣꯛꯅꯈꯤ, ꯃꯗꯨꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯂꯥꯟꯐꯝ ꯀꯨꯟꯅꯤꯊꯣꯏꯗꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈꯤ꯫ ꯃꯤꯆꯝ ꯑꯃ ꯑꯣꯏꯔꯝꯕꯗꯒꯤ ꯑꯆꯧꯕ ꯅꯤꯡꯊꯧ ꯑꯃ ꯑꯣꯏꯔꯛꯄꯒꯤ ꯃꯥꯒꯤ ꯋꯥꯈꯜꯒꯤ ꯈꯣꯡꯆꯠ ꯑꯗꯨ ꯈꯪꯅꯤꯡꯕꯅ ꯂꯥꯡꯇꯛꯅꯩ꯫ ꯑꯗꯨꯒ ꯑꯍꯨꯝꯁꯨꯕꯗ, ꯃꯁꯤꯗꯤ ꯌꯥꯝꯅ ꯄꯨꯛꯅꯤꯡ ꯆꯤꯡꯁꯤꯟꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃꯅꯤ, ꯁꯥꯔ, ꯃꯍꯥꯛ ꯅꯨꯄꯤꯅꯤ, ꯇ꯭ꯔꯤꯚꯨꯕꯟ ꯃꯍꯥꯗꯦꯕꯤ, ꯑꯣꯔꯤꯁꯥꯒꯤ ꯅꯤꯡꯊꯧ ꯄꯥꯟꯕ ꯂꯩꯕꯥꯛ ꯑꯃꯗ ꯚꯥꯎꯃꯀꯥꯔꯥ ꯁꯥꯒꯩꯗ ꯂꯩꯔꯝꯃꯤ꯫ ꯃꯍꯥꯛꯀꯤ ꯋꯥꯔꯤꯁꯨ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏ꯫ ꯈ꯭ꯔꯤꯁꯇꯒꯤ ꯆꯍꯤ 750 ꯃꯇꯝꯗ ꯃꯈꯣꯏꯒ ꯌꯨꯝꯂꯣꯟꯅꯕ ꯄꯥꯂꯥ ꯁꯥꯝꯔꯥꯖ꯭ꯌꯅ ꯃꯈꯣꯏꯗ ꯂꯥꯟꯗꯥꯔꯛꯈꯤ, ꯃꯗꯨꯗ ꯅꯤꯡꯊꯧ ꯍꯥꯏꯕꯗꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯄꯨꯔꯣꯏꯕ ꯂꯥꯟꯐꯝꯗ ꯊꯋꯥꯏ ꯊꯥꯈꯤ, ꯃꯔꯝ ꯑꯁꯤꯗꯒꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯁꯥꯝꯔꯥꯖ꯭ꯌ ꯄꯤꯛꯁꯤꯟꯈꯔꯦ, ꯃꯈꯣꯏꯒꯤ ꯂꯨꯆꯤꯡꯕꯁꯤꯡꯁꯨ ꯂꯩꯕꯥꯛ ꯊꯥꯗꯣꯛꯇꯨꯅ ꯆꯠꯅꯈ꯭ꯔꯦ, ꯑꯗꯨꯕꯨ ꯇ꯭ꯔꯤꯚꯨꯕꯟ ꯃꯍꯥꯗꯦꯕꯤꯅ ꯂꯩꯕꯥꯛꯇꯨ ꯅꯤꯡꯊꯤꯅ ꯉꯥꯛꯈꯤ, ꯂꯣꯏꯅꯅ ꯃꯍꯥꯛꯅ ꯚꯥꯔꯠꯀꯤ ꯄꯨꯋꯥꯔꯤꯗ ꯑꯍꯥꯟꯕ ꯅꯤꯡꯇꯝꯅ ꯂꯩꯕꯥꯛ ꯉꯥꯛꯄ ꯃꯤꯑꯣꯏ ꯑꯣꯏꯈꯤ꯫ ꯃꯍꯥꯛꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯂꯩꯉꯥꯛꯄꯨ ꯃꯔꯥ ꯆꯦꯠꯍꯟꯕꯇ ꯅꯠꯇꯅ ꯆꯍꯤ 100 ꯍꯦꯟꯅ ꯀꯂꯤꯡꯒ ꯑꯃꯗꯤ ꯑꯀꯣꯏꯕꯗ ꯄꯥꯜꯂꯝꯃꯤ꯫ ꯃꯈꯣꯏ ꯑꯍꯨꯝꯁꯤꯅꯤ ꯑꯩꯍꯥꯛꯅ ꯌꯥꯝꯅ ꯄꯥꯝꯖꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯁꯤ, ꯃꯈꯣꯏ ꯑꯁꯤꯅꯤ ꯑꯩꯍꯥꯛꯅ ꯄꯨꯋꯥꯔꯤꯗ ꯎꯅꯖꯅꯤꯡꯂꯤꯕꯁꯤ꯫
2: ꯀ꯭ꯔꯤꯁꯅꯖꯤ, ꯑꯗꯣꯝ ꯍꯧꯖꯤꯛ ꯄꯨꯋꯥꯔꯤꯗ ꯑꯗꯨꯝ ꯍꯤꯡꯂꯤ, ꯑꯗꯣꯝ ꯄꯨꯋꯥꯔꯤꯗ ꯄꯨꯂꯞ ꯂꯨꯈ꯭ꯔꯦ, ꯑꯩꯍꯥꯛꯅ ꯌꯥꯝꯅ ꯂꯥꯡꯇꯛꯅꯅ ꯑꯗꯣꯝꯒꯤ ꯁꯥꯏꯠ ꯑꯗꯨ ꯌꯦꯡꯂꯨꯏ, ꯃꯗꯨꯗ ꯇꯦꯞ ꯑꯃꯁꯨ ꯌꯥꯎꯔꯝꯃꯤ, ꯃꯗꯨꯗ ꯑꯌꯦꯡꯕꯁꯤꯡꯅ ꯆꯨꯝꯊꯣꯛꯄ ꯑꯃꯗꯤ ꯄꯥꯎꯇꯥꯛ ꯄꯤꯕꯁꯨ ꯌꯥꯏ, ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯀꯟꯁꯇ꯭ꯔꯛꯇꯤꯕ ꯐꯤꯗꯕꯦꯛꯀꯤꯗꯃꯛ ꯃꯌꯥꯝꯗ ꯎꯍꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯤ ꯌꯥꯝꯅ ꯐꯕ ꯋꯥꯐꯝꯅꯤ, ꯑꯗꯣꯝꯅ ꯃꯤꯌꯥꯝꯗꯒꯤ ꯄꯥꯎꯇꯥꯛ ꯐꯪꯕ ꯍꯧꯔꯕ꯭ꯔꯥ? ꯂꯣꯏꯅꯅ ꯃꯗꯨꯗ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯊꯕꯛ ꯄꯥꯡꯊꯣꯛꯄꯒꯦ?
0: ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯄꯥꯎꯇꯥꯛꯇꯤ ꯌꯥꯝꯅ ꯂꯥꯛꯏ ꯁꯥꯔ, ꯄꯥꯎꯇꯥꯛꯁꯤ ꯃꯈꯜ ꯑꯅꯤ ꯂꯥꯛꯏ ꯁꯥꯔ, ꯑꯃꯅ ꯑꯩꯉꯣꯟꯗ ꯆꯨꯝꯊꯣꯛꯅꯕ ꯇꯥꯛꯄꯤ, ꯂꯝꯗꯨꯗ ꯃꯇꯝꯗꯨꯗ ꯂꯩꯕꯥꯛꯇꯨꯗ ꯅꯤꯡꯊꯧ ꯑꯗꯨ ꯄꯥꯜꯂꯝꯃꯤ, ꯃꯇꯝꯗꯨꯗ ꯂꯥꯟ ꯁꯣꯛꯅꯈꯤ ꯍꯥꯏꯕꯅꯆꯤꯡꯕ ꯄꯥꯎꯇꯥꯛ, ꯑꯗꯨꯒ ꯑꯃꯅ ꯑꯗꯣꯝꯒꯤ ꯋꯦꯕꯁꯥꯏꯠꯁꯤꯗ ꯐꯤꯆꯔ ꯑꯗꯨ ꯍꯥꯞꯄ ꯌꯥꯏ, ꯑꯗꯨꯁꯨ ꯍꯥꯞꯆꯤꯟꯕ ꯌꯥꯏ ꯍꯥꯏꯕꯅꯆꯤꯡꯕ ꯃꯈꯜ ꯑꯅꯤꯒꯤ ꯄꯥꯎꯇꯥꯛ ꯂꯥꯛꯏ, ꯃꯗꯨꯗ ꯂꯝꯗꯨꯗ ꯅꯤꯡꯊꯧ ꯑꯗꯨ ꯄꯥꯜꯂꯝꯃꯤ ꯍꯥꯏꯔꯕꯗꯤ ꯑꯩꯍꯥꯛ ꯃꯗꯨ ꯂꯧꯖꯩ, ꯑꯩꯒꯤ ꯄꯥꯎ ꯂꯧꯐꯝꯅꯤ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯩ, ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯑꯃꯅꯁꯨ ꯚꯥꯔꯠꯀꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯎꯍꯜꯂꯦ, ꯑꯗꯨꯕꯨ ꯔꯥꯖ꯭ꯌꯁꯤꯡꯒꯤ ꯊꯥꯛꯇ ꯎꯍꯜꯂꯕꯗꯤ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯒꯅꯤ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯈꯤ, ꯑꯗꯨꯒꯤ ꯐꯤꯆꯔꯗꯨ ꯏꯝꯄ꯭ꯂꯤꯃꯦꯟꯠ ꯇꯧꯔꯦ, ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯑꯇꯣꯞꯄ ꯐꯤꯆꯔ ꯑꯃꯃꯨꯛ ꯂꯥꯛꯂꯦ, ꯃꯗꯨ ꯑꯩꯍꯥꯛꯅ ꯇ꯭ꯔꯝ ꯀꯥꯔꯗ ꯇꯧꯅ ꯁꯦꯝꯂꯦ, ꯃꯗꯨꯗ ꯁꯥꯝꯔꯥꯖ꯭ꯌ ꯑꯄꯨꯟꯕꯒꯤ ꯗꯦꯇꯥ ꯁ꯭ꯇꯦꯇꯤꯁꯇꯤꯛꯁ ꯄꯤꯔꯒ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯗ ꯐꯪꯍꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯦ, ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯑꯃꯅ ꯄꯨꯝꯅꯃꯛꯁꯤ ꯗꯥꯎꯟꯂꯣꯗ ꯇꯧꯔꯒ ꯁꯦꯌꯔ ꯇꯧꯕ ꯌꯥꯅꯅꯕ ꯃꯐꯝ ꯑꯃꯗ ꯄꯨꯟꯅ ꯊꯝꯅꯕ ꯄꯥꯎꯇꯥꯛꯁꯨ ꯄꯤꯔꯛꯈꯤ, ꯑꯩꯍꯥꯛꯅ ꯈꯟꯖꯕꯗ ꯑꯩꯍꯥꯛꯅ ꯂꯥꯟꯅ ꯇꯧꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯅ ꯈꯟꯖꯕꯗꯨ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨ ꯑꯣꯏ, ꯃꯔꯝꯗꯤ ꯑꯩꯍꯥꯛ ꯂꯣꯏꯅ ꯈꯪꯕ ꯅꯠꯇꯦ, ꯑꯗꯨꯒ ꯑꯔꯥꯟꯕꯗꯨ ꯆꯨꯝꯊꯣꯛꯅꯕ ꯇꯦꯞ ꯍꯥꯞꯆꯔꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯁꯥꯏꯠꯁꯤꯗ ꯆꯪꯂꯒ ꯆꯨꯝꯊꯣꯛꯄꯤꯅꯕꯒꯤꯗꯃꯛ, ꯑꯗꯨꯒ ꯃꯤꯌꯥꯝꯅ ꯄꯤꯕꯤꯔꯛꯄ ꯄꯥꯎꯇꯥꯛꯁꯤꯡ ꯑꯗꯨꯗ ꯌꯨꯝꯐꯝ ꯑꯣꯏꯔꯒ ꯁꯥꯏꯠ ꯑꯃꯁꯨ ꯍꯥꯞꯆꯤꯟꯖꯒꯦ, ꯃꯗꯨꯅ ꯂꯥꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯆꯍꯤꯁꯤꯡꯗ ꯄꯨꯋꯥꯔꯤ ꯑꯁꯤ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯍꯤꯔꯝ ꯑꯣꯏꯔꯁꯅꯨ꯫
2: ꯀ꯭ꯔꯤꯁꯅꯖꯤ, ꯇꯁꯦꯡꯅꯃꯛ ꯑꯗꯣꯝꯅ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯕ ꯊꯕꯛ ꯑꯃ ꯄꯥꯡꯊꯣꯛꯄꯤꯔꯦ, ꯑꯗꯨꯒ ꯄꯨꯋꯥꯔꯤꯗ ꯅꯠꯇꯅ ꯑꯇꯩ ꯑꯇꯣꯞꯄ ꯍꯩꯅꯕꯤꯗꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯂꯩꯕꯤꯕꯒꯦ?
0: ꯑꯍꯣꯏ ꯁꯥꯔ, ꯑꯇꯩ ꯂꯩꯖꯗꯦ, ꯑꯩꯗꯤ ꯈꯔ ꯕꯣꯔꯤꯡ ꯑꯣꯏꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃꯅꯤ, ꯑꯩꯍꯥꯛ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤꯗ ꯊꯋꯥꯏ ꯌꯥꯝꯅ ꯌꯥꯎꯖꯩ, ꯂꯣꯏꯅꯅ ꯄꯨꯋꯥꯔꯤꯕꯨꯁꯨ ꯌꯥꯝꯅ ꯄꯥꯝꯖꯩ, ꯑꯗꯨꯕꯨ ꯍꯧꯖꯤꯛ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤꯒ ꯄꯨꯋꯥꯔꯤꯒ ꯑꯅꯤ ꯑꯁꯤ ꯄꯨꯟꯈ꯭ꯔꯕꯅꯤꯅ ꯃꯁꯤꯗ ꯅꯨꯃꯤꯠ ꯆꯨꯞꯄ ꯑꯃ ꯂꯨꯞꯇꯨꯅ ꯂꯩꯔꯤ꯫
2: ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯦ ꯀ꯭ꯔꯤꯁꯅꯖꯤ, ꯑꯗꯣꯝꯕꯨ ꯌꯥꯏꯐ ꯃꯪꯒꯣꯜ ꯍꯟꯅ ꯄꯤꯖꯔꯤ, ꯑꯗꯣꯝꯅ ꯑꯆꯧꯕ ꯑꯐꯕ ꯊꯕꯛ ꯑꯃ ꯍꯧꯕꯤꯔꯦ, ꯃꯁꯤꯗ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥꯁꯨ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯅ ꯌꯥꯎꯁꯤꯜꯂꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯍꯥꯛꯀꯤ ꯊꯥꯖꯕꯅꯤ, ꯑꯩꯍꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯍꯟꯅ ꯍꯟꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯄꯤꯖꯔꯤ, ꯌꯥꯏꯐ ꯃꯪꯒꯣꯜ ꯄꯤꯖꯔꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯀ꯭ꯔꯤꯁꯅꯖꯤꯅ ꯍꯣꯠꯅꯔꯤꯕ ꯑꯁꯤꯗ ꯁꯨꯞꯅꯒꯤ ꯄꯨꯋꯥꯔꯤꯒꯤ ꯃꯍꯩꯔꯣꯏꯗ ꯅꯠꯇꯅ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯝꯅꯃꯛꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯧꯈ꯭ꯔꯕꯕꯨ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏ ꯈꯪꯕꯗ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯒꯅꯤ, ꯃꯌꯥꯝꯅꯁꯨ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯍꯣꯠꯅꯕꯁꯤꯡ ꯑꯁꯤꯒꯤ ꯃꯔꯝꯗ ꯑꯈꯪꯕ ꯂꯩꯔꯕꯗꯤ ꯁꯣꯏꯗꯅ ꯁꯤꯌꯔ ꯇꯧꯕꯤꯔꯛꯎ꯫ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ, ꯅꯁꯥꯃꯨꯛꯇ ꯌꯨꯕ ꯐꯣꯔ ꯕꯤꯛꯁꯤꯠ ꯚꯥꯔꯠ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯣꯡꯖꯪ ꯑꯁꯤ ꯍꯧꯖꯤꯛ ꯂꯩꯕꯥꯛ ꯑꯁꯤꯗ ꯈꯣꯡꯖꯦꯜ ꯌꯥꯡꯅ ꯆꯦꯟꯁꯤꯜꯂꯛꯂꯤ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯄꯥꯟꯗꯝꯗꯤ ꯌꯥꯝꯅ ꯁꯦꯡꯅ ꯎꯔꯦ: ꯅꯁꯥꯃꯨꯛꯇ ꯌꯨꯕ ꯗ꯭ꯔꯛ ꯐ꯭ꯔꯤ ꯏꯟꯗꯤꯌꯥ꯫ ꯃꯤꯌꯥꯝꯅ, ꯊꯣꯏꯗꯣꯛꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯅ ꯃꯁꯤꯡ ꯌꯥꯝꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯔꯤ꯫ ꯇꯁꯦꯡꯅꯃꯛ ꯃꯁꯤꯅ ꯚꯥꯔꯠꯀꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯒꯤ ꯍꯛꯁꯦꯜ, ꯃꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯑꯃꯗꯤ ꯑꯐꯕ ꯇꯨꯡꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯒꯤꯗꯃꯛ ꯄꯨꯟꯅ ꯐꯤꯔꯦꯞ ꯂꯧꯃꯤꯟꯅꯔꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯅꯤꯁꯥꯗ ꯂꯥꯏꯆꯨꯕ ꯍꯥꯏꯕꯁꯤꯅ ꯁꯨꯞꯅꯒꯤ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃꯈꯛꯇ ꯅꯠꯇꯅ ꯏꯃꯨꯡ ꯑꯄꯨꯟꯕ ꯑꯃꯗꯤ ꯁꯃꯥꯖ ꯄꯨꯝꯕ ꯑꯋꯥꯕ ꯃꯥꯌꯣꯛꯅꯔꯤ꯫ ꯑꯩꯍꯥꯛꯅ ꯗ꯭ꯔꯒꯁꯀꯤ ꯃꯥꯌꯣꯛꯇ ꯂꯩꯗꯨꯅ ꯃꯤꯌꯥꯝꯕꯨ ꯒ꯭ꯌꯥꯟ ꯇꯥꯍꯜꯂꯤꯕ ꯑꯃꯗꯤ ꯅꯤꯁꯥꯗ ꯂꯥꯏꯆꯨꯔꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯕꯨ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯆꯣꯡꯊꯣꯔꯛꯂꯤꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯕꯨ ꯊꯥꯒꯠꯆꯔꯤ꯫ ꯗ꯭ꯔꯒ ꯐ꯭ꯔꯤ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤꯗꯃꯛ ꯌꯥꯝꯅ ꯑꯀꯟꯕ ꯁ꯭ꯂꯣꯒꯥꯟ ꯁꯦꯝꯕꯤꯕ ꯉꯝꯒꯗ꯭ꯔꯥ? ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯍꯥ ꯑꯣꯏꯔꯤꯕ ꯃ꯭ꯌꯨꯖꯤꯁꯤꯌꯟꯁꯤꯡꯅ ꯗ꯭ꯔꯒ ꯐ꯭ꯔꯤ ꯂꯥꯏꯐꯀꯤ ꯃꯦꯁꯦꯖ ꯄꯤꯕ ꯉꯝꯕ ꯏꯁꯩ ꯁꯦꯝꯕ ꯉꯝꯕ꯭ꯔꯥ? ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯊꯤꯌꯦꯇꯔ ꯒ꯭ꯔꯨꯞꯁꯤꯡꯅ ꯊꯃꯣꯏꯗ ꯇꯤꯡ ꯄꯥꯟꯕ ꯁꯣꯔꯠ ꯄ꯭ꯂꯦ ꯏꯕ ꯉꯝꯕ꯭ꯔꯥ? ꯃꯁꯤꯗ ꯗ꯭ꯔꯒꯀꯤ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯕꯁꯤꯡꯒ ꯂꯣꯏꯅꯅ ꯃꯁꯤꯗꯒꯤ ꯅꯥꯟꯊꯣꯛꯅꯕꯒꯤ ꯂꯝꯕꯤꯁꯨ ꯇꯥꯛꯄ ꯉꯝꯕ? ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯇ ꯍꯩꯔꯕ ꯀꯟꯇꯦꯟ ꯀ꯭ꯔꯤꯌꯦꯇꯔ ꯀꯌꯥ ꯂꯩ꯫ ꯃꯈꯣꯏꯅ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯂꯣꯟꯗ ꯀꯟꯇꯦꯟ ꯁꯦꯝꯗꯨꯅ ꯁꯃꯥꯖꯕꯨ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯕ ꯉꯝꯅꯕ ꯍꯣꯠꯅꯁꯤ꯫ ꯃꯌꯥꯝꯅ ꯍꯣꯠꯅꯔꯤꯕꯗꯨ ꯍꯦꯁꯇꯦꯒꯀ ꯂꯣꯏꯅꯅ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗ ꯁꯣꯏꯗꯅ ꯁꯤꯌꯔ ꯇꯧꯕꯤꯌꯨ꯫ ꯀ꯭ꯔꯤꯌꯦꯇꯤꯕ ꯑꯦꯐꯔꯠꯅ ꯐꯣꯔꯃꯦꯜ ꯀꯦꯝꯄꯦꯟꯗꯒꯤ ꯍꯦꯟꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯉꯝꯃꯤ꯫ ꯚꯥꯔꯠꯀꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯕꯨ ꯅꯤꯁꯥꯗꯒꯤ ꯂꯥꯞꯅ ꯂꯩꯅꯕ, ꯅꯁꯥꯃꯨꯛꯇ ꯑꯣꯏꯅ ꯂꯩꯅꯕ ꯁꯦꯡꯂꯕ ꯊꯕꯛ ꯑꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯑꯆꯧꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯁꯤ꯫ ꯏꯁꯥ ꯏꯁꯥꯅ ꯍꯣꯠꯅꯔꯤꯕꯗꯨ ꯅꯁꯥꯃꯨꯛꯇ ꯌꯨꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗꯁꯨ ꯁꯤꯌꯔ ꯇꯧꯕꯤꯌꯨ꯫ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ, ꯑꯣꯒꯁꯠ ꯊꯥ ꯑꯁꯤꯗ ꯃꯥꯏꯀꯩ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯂꯩꯕꯥꯛ ꯅꯤꯡꯕꯒꯤ ꯃꯆꯨ ꯀꯌꯥ ꯎꯕ ꯐꯪꯂꯤ꯫ ꯃꯇꯝꯁꯤꯗ ꯃꯤꯑꯣꯏ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯊꯃꯣꯏꯗ ꯂꯩꯕꯥꯛ ꯅꯤꯡꯕꯒꯤ ꯋꯥꯈꯜ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯀꯟꯈꯠꯂꯛꯂꯤ꯫ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯦꯟꯂꯨꯝ ꯗꯦ ꯑꯃꯗꯤ ꯚꯥꯔꯠ ꯊꯥꯗꯣꯛꯎ ꯑꯟꯗꯣꯂꯣꯟꯒꯤ ꯃꯄꯣꯛ ꯀꯨꯝꯑꯣꯟꯒ ꯂꯣꯏꯅꯅ ꯄꯥꯔꯇꯤꯁꯟ ꯍꯣꯔꯔ ꯃꯦꯃꯣꯔꯤ ꯗꯦꯅꯁꯨ ꯊꯣꯏꯗꯣꯛꯅ ꯃꯄꯨꯡ ꯐꯥꯍꯜꯂꯤ꯫ ꯅꯤꯡꯇꯝ ꯅꯨꯃꯤꯠ ꯑꯃꯗꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯁ꯭ꯄꯦꯁ ꯗꯦꯒꯤ ꯃꯇꯝꯗ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡꯒꯤ ꯊꯃꯣꯏꯗ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯕꯅ ꯊꯜꯂꯤ꯫ ꯍꯔ ꯘꯔ ꯇꯤꯔꯪꯒꯥꯒꯤ ꯈꯣꯡꯆꯠꯅ ꯃꯁꯤꯕꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯃꯔꯥ ꯆꯦꯠꯁꯤꯜꯍꯜꯂꯤ꯫ ꯕꯟꯗꯦ ꯃꯥꯇꯔꯝꯒꯤ ꯆꯍꯤ 150 ꯁꯨꯔꯛꯄꯗ ꯆꯍꯤ ꯑꯁꯤ ꯑꯃꯨꯛꯀ ꯊꯣꯏꯗꯣꯛꯄ ꯑꯣꯏꯍꯜꯂꯦ꯫ ꯍꯟꯗꯛꯇꯤ ꯇꯤꯔꯪꯒꯥ ꯁꯦꯜꯐꯤ ꯀꯔꯣꯔ 2 ꯍꯦꯟꯅ ꯑꯞꯂꯣꯗ ꯇꯧꯔꯛꯂꯦ꯫ ꯇꯤꯔꯪꯒꯥꯒꯤ ꯀꯨꯝꯍꯩ ꯑꯁꯤ ꯁꯨꯞꯅꯒꯤ ꯚꯥꯔꯠꯇꯗ ꯅꯠꯇꯅ ꯃꯥꯂꯦꯝ ꯄꯨꯝꯕꯗ ꯁꯨꯔꯖꯄꯠ ꯇꯤꯔꯪꯒꯥ ꯍꯥꯏꯗꯨꯅ ꯈꯣꯡꯆꯠ ꯆꯠꯂꯤ꯫ ꯐꯤꯖꯤꯒꯤ ꯁꯨꯋꯥꯗ ꯅꯨꯃꯤꯠꯀꯤ ꯑꯍꯥꯟꯕ ꯃꯉꯥꯜ ꯃꯁꯦꯛꯀ ꯂꯣꯏꯅꯅ ꯃꯆꯨ ꯑꯍꯨꯝꯒꯤ ꯐꯤꯔꯥꯜ ꯄꯥꯏꯍꯟꯈ꯭ꯔꯦ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯑꯦꯁꯤꯌꯥ, ꯑꯐ꯭ꯔꯤꯀꯥ, ꯌꯨꯔꯣꯞ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯃꯦꯔꯤꯀꯥꯒꯤ ꯁꯦꯟ ꯐ꯭ꯔꯥꯟꯁꯤꯁꯀꯣ ꯐꯥꯎꯕ ꯚꯥꯔꯠꯀꯤ ꯃꯤꯁꯟꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯄꯣꯁꯁꯤꯡꯗ ꯃꯆꯨ ꯑꯍꯨꯝꯒꯤ ꯐꯤꯔꯥꯜ ꯄꯥꯏꯍꯟꯈ꯭ꯔꯦ꯫ ꯈꯟꯗꯨꯅ ꯌꯦꯡꯕꯤꯌꯨ, ꯃꯗꯨꯒꯤ ꯗ꯭ꯔꯤꯁ꯭ꯌ ꯑꯗꯨ ꯀꯌꯥꯗ ꯐꯖꯔꯝꯒꯗꯕ! ꯃꯥꯂꯦꯝ ꯄꯨꯝꯕꯗ ꯅꯨꯃꯤꯠꯅ ꯁꯨꯝ ꯋꯥꯡꯈꯠꯂꯛꯄꯒ ꯂꯣꯏꯅꯅ ꯚꯥꯔꯠꯀꯤ ꯃꯆꯨ ꯑꯍꯨꯝꯒꯤ ꯐꯤꯔꯥꯜꯁꯨ ꯃꯀꯥ ꯂꯥꯝꯅ ꯄꯥꯏꯕ ꯍꯧꯔꯛꯂꯤ꯫ ꯑꯁꯨꯝꯅ ꯇꯧꯕ ꯑꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖ ꯑꯁꯤꯕꯨ ꯂꯪꯂꯥ ꯑꯃꯠꯇꯗ ꯄꯨꯟꯁꯤꯜꯂꯤ꯫ ꯃꯁꯤꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯀ ꯑꯩꯈꯣꯏꯒ ꯂꯩꯅꯕ ꯃꯔꯤꯁꯤ ꯑꯃꯨꯛꯀ ꯍꯦꯟꯅ ꯆꯦꯠꯁꯤꯜꯂꯤ꯫ ꯃꯁꯤꯗ ꯁꯔꯨꯛ ꯌꯥꯔꯤꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯕꯨ ꯍꯟꯅ ꯍꯟꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ꯫ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯍꯔꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯡꯒꯤ ꯁꯣꯔꯣꯛꯁꯤꯡꯗ ꯅꯨꯃꯤꯠ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯅꯣꯉꯥꯟꯕꯗꯒꯤ ꯅꯨꯃꯤꯠ ꯇꯥꯕ ꯐꯥꯎꯕ ꯅꯨꯄꯤ ꯀꯌꯥ ꯊꯕꯛ ꯁꯨꯔꯤꯤ ꯈꯔꯅ ꯑꯦꯟꯁꯥꯡ ꯅꯥꯄꯤ ꯌꯣꯜꯂꯤ, ꯈꯔꯅ ꯎꯍꯩ, ꯈꯔꯅ ꯊꯦꯂꯥꯗ ꯆꯥ ꯌꯣꯜꯂꯤ, ꯈꯔꯅ ꯂꯩ, ꯃꯩꯔꯥ ꯑꯃꯗꯤ ꯄꯨꯖꯥꯒꯤ ꯄꯣꯠꯂꯝ ꯌꯣꯜꯂꯤ꯫ ꯁꯦꯜꯐ ꯂꯩꯇꯕꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯗꯨꯅ ꯀꯔꯕꯥꯔꯗꯨ ꯃꯈꯥ ꯆꯠꯊꯕ ꯉꯝꯗꯕ ꯌꯥꯎꯔꯛꯏ꯫ ꯑꯗꯨꯕꯨ ꯍꯧꯖꯤꯛꯇꯤ PM ꯁ꯭ꯋꯅꯤꯙꯤ ꯌꯣꯖꯅꯥꯅ ꯑꯅꯧꯕ ꯊꯧꯅꯥ ꯐꯪꯂꯦ꯫ ꯅꯨꯄꯤꯕꯨ ꯁꯛꯇꯤ ꯂꯩꯍꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯤ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯇ꯭ꯔꯤ꯫ PM ꯁ꯭ꯋꯅꯤꯙꯤ ꯌꯣꯖꯅꯥꯗ ꯀꯥꯟꯅꯕ ꯐꯪꯒꯗꯧꯔꯤꯕꯁꯤ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯆꯥꯗ 96%ꯇꯤ ꯅꯨꯄꯤꯅꯤ꯫ ꯍꯥꯏꯕꯗꯤ ꯂꯩꯕꯥꯛꯁꯤꯗ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯅꯨꯄꯤ 1,35,000 ꯔꯣꯝ ꯁ꯭ꯀꯤꯝ ꯑꯁꯤꯗꯒꯤ ꯀꯥꯟꯅꯕ ꯐꯪꯗꯨꯅ ꯀꯔꯕꯥꯔ ꯃꯈꯥ ꯆꯠꯊꯔꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯒꯥꯖꯤꯌꯥꯕꯥꯗꯀꯤ ꯕꯕꯤꯇꯥ ꯁꯔꯃ ꯑꯁꯤ ꯃꯁꯤꯒꯤ ꯑꯆꯧꯕ ꯈꯨꯗꯝ ꯑꯃꯅꯤ꯫ ꯕꯕꯤꯇꯥꯅ ꯄꯨꯖꯥꯒꯤ ꯄꯣꯠꯂꯝ ꯌꯣꯟꯕꯒꯤ ꯑꯄꯤꯛꯄ ꯗꯨꯀꯥꯟ ꯑꯃ ꯐꯝꯃꯤ꯫ ꯂꯩ, ꯃꯩꯔꯥ, ꯑꯒꯔꯕꯇꯤ, ꯌꯨꯕꯤꯅꯆꯤꯡꯕ ꯌꯣꯟꯗꯨꯅ ꯃꯍꯥꯛꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯏꯃꯨꯡꯒꯤ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯏ꯫ ꯊꯕꯛꯄꯨꯗꯤ ꯀꯟꯅ ꯍꯣꯠꯅꯔꯦ, ꯑꯗꯨꯕꯨ ꯀꯔꯕꯥꯔ ꯃꯈꯥ ꯆꯠꯊꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯁꯦꯜꯐꯀꯤ ꯇꯉꯥꯏꯐꯗꯕ ꯂꯥꯛꯏ꯫ PM ꯁ꯭ꯋꯅꯤꯙꯤꯗꯒꯤ ꯁꯦꯜꯒꯤ ꯃꯇꯦꯡ ꯐꯪꯂꯦ, ꯃꯍꯥꯛꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯗꯨꯀꯥꯟꯗ ꯄꯣꯠ ꯍꯦꯟꯒꯠꯍꯜꯂꯦ, কারবার চৌথোলে পোট লেব মি হেনগতলে পয়সা লাগবে হেনগতলে সরক মপান আপিক দোকান আচৌব দোকান ওনখ্রে মরুপ সিং বেঙ্গালুরু কি টি এস নিঙ্গম তৌবাই ও নিঙ্গমাসি মপুরই ইডলি দোসা সাম্বার সেম আপিক কারবার তো হরমে থাকতে হরে আবু হেন চৌখনবদম পয়সা দরকার ওরমে নিঙ্গমাসি পি এম স্বানিধি মতেন ফলমি মসা গাড়ি সেমজলে পোটচই লাইসব হরে মেনুদ আনৌ আনৌব পোটচই কয়া হাপসলে কস্টমার হেগতলে মসা ইমুং মনু ফিবসু ফগতলে মচা আহমবুস আফব মহি মসং তামহনবলে মরুপ সিং কারিগুম্ব নুপি আমি কারবার চৌখপ হাইবসি ইমুং মনু তুমি পুসিদ চৌখপ ও মচা মসুসিং মহি মসং তামবদু হেন আফব ওরে ইউমি আওয়প কয়াসু মেনসিনবলে থাজেল মসা মসাবু থাজহনবলে শক্তি লহেনব হাইবসি নাকল দোকান মচা মচা ফমদু হিংনব লানফম মাইকরি ইচে ইচলসিং তুমি পুসিদ মাই পাক হিংনবদম আইফ পজেল পিজরি আইসিজর ইরাই বাকচাং লু নানব হাইবসু মরুব আমি মফম লু না থামনবদম মফম মিয়সিং আচেপ ওয়াসক লোব হাইবসি লু নানব নত লমদমুগ মসু তাকবনে লাইবাক তোমান তোমান মফমসিং লু নানবদম হোনিবসিংদ লেপ লেতনা থা হাপিবনে উত্তর প্রদেশ কি রামপুর পটওয়াই হাইব খুঙ্গ মফম আকাশ আমি রোহন হাইব মরুপ আনি খুঙ্গি আমোদ আকায় পিক থানব উরমে আকাশ আমি রোহন আমোদ আকায় থাকব বেগসিং সেন্দোকি তুমদ নাহা কয়াং পালকলে ক্লিন আপ পটওয়াই হাইব টিম সেমলে নাহাসিং গঙ্গা তোরবান মরিরক সেন্দোখ্রে প্লাস্টিক আমোদ আকায় টোন হেন হোদোখ্রে পুখ্রি কয়া মিয়াম তিনব মফম সেন্দোখ্রে মরুপ সিং হন্দকসু শ্রী অমরনাথজি কি যাত্রাদ লু না থামনবদম মিয়াম হুপ কয়াগি ফটো উনখি ফত্রব লম্বিসিংদ মিয়োই লিসিং কয়ানা লু না থামনবদম আহিং নুংথিল নাইদনা থাবক তৌই চাহি আসিদ খোংচত আসিগিদ 400 মেট্রিক টোন হেন আমোদ আকায় কয়া কালেক্ট তৌখি হাইরিব থাবক আসিদ ইসরবু থাজব মিয়োই কয়ানা সরুক ইয়াখিব আসি আইন ইয়ামনা নুংগাইব পোই মিয়োই লিসিং 16 হেনব যাত্রিক সিংনা লু না থামবদম আচেপ ওয়াসক লৌখি যাত্রিক লিসিং 16 হেন রেসপন্সিবল যাত্রিক সার্টিফিকেট পিখি যাত্রাদ লাখিব সগোল আমাদি খচর সিংগি সন্থিনা বায়োগ্যাস ওইন সিজনে মাসিগি ক্লিন ইনার্জিদগি স্বচ্ছ জিওট ওইন গালহলি হাইবদি বাবা বফানিগি আসিগুমলব সেনলব খোংচত আসি তরু তনানব মরু ওইব আসেনব সক্তম আমা ওইখি মরুপ সিং আইখোইগি খুঙ্গং ওইরো শহর ওইরো তুরেল সিং ওইরো লাইনিং লাইসোলগি মফম ওইরো মখোইবু লু না থামব হাইবসি আইখোইগি মখা পোলি মাসিনা মফমদুগি মিংচত হেনগতহলি আইগি নুংসিরব ইরাইচাসিং কারি কারিগুম্ব আইখোইগি হাইনবি মচা আমনা পুনসিদ আচৌব মাই পাকপ আমা ওইব ইয়াই মাসিগি খুদমদি নাগালেনগি ফেক জিলাগি ওয়েসালু পুরোগি খোংচত আসিনি ওয়েসালু লউ সিঙ্গুব ইমুংদগি চাওরাই আঙাং ওইরিঙ্গিদগি মহাকি মমা মপানা লউ সিঙ্গুবগি থাবক তৌব উরাই মহাক মসাসু হৈ লৈ থাবদ ইয়ামন পামজব মিয়োই ওইখি সোক লিসিং আনি কুনমাথোইদ মহাকনা পামজব সিনফম আসিদ ইয়ামন পিকনা লৈ থাব হৌই তপন তপনা মহাকনা থাবক আসি ওইথোপ ইয়াই হাইবসি খংলে লুহোংব ওইরো আতোপ হরাউ কুমৈ ওইরো লৈ হাইবসি চন্নরকনি হাইবসি মহাকনা খংলামি মহাকনা থাবক আসি হেন চৌথোকলকলগে হাইন লেপলে মহাকনা মফমদুগি লউ সিঙ্গু লয়সংদগি লৈ সিংবু হেন ফজন থানানবগি ট্রেনিং তৌরে আদুগা সুপনগি একর আমগি সরুক মরি থোকপগি আমদ গ্লেডিওলাস পামবি লিসিং কয়া থাব হৌরে আহানবদ লৈ লিসিং মঙাদগি হেন সাতলে মরুপ সিং মাসিনা ওয়েসালুগি আনৌব মাই পাকপগি খোংথাং আমা ওইরে ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯔꯝꯗꯝ ꯅꯥꯒꯥꯂꯦꯟꯗꯒꯤ ꯅꯠꯇꯅ ꯑꯇꯣꯞꯄ ꯂꯩꯕꯥꯛ ꯗꯦꯜꯂꯤ ꯃꯨꯝꯕꯥꯏꯗ ꯐꯥꯎꯕ ꯊꯥꯕ ꯉꯝꯂꯦ꯫ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯊꯕꯛ ꯑꯃ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯅ ꯅꯤꯡꯍꯟꯅꯗꯅ ꯑꯆꯦꯠꯄ ꯊꯥꯖꯕ ꯑꯃꯒ ꯂꯣꯏꯅꯅ ꯂꯧꯔꯕꯗꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯏ ꯍꯥꯏꯕꯁꯤ ꯃꯍꯥꯛꯅ ꯎꯠꯂꯤ꯫ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯔꯛꯇꯁꯨ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥ ꯂꯩ, ꯃꯗꯨꯗꯤ ꯃꯈꯣꯏꯅ ꯌꯥꯝꯅ ꯄꯤꯛꯅ ꯍꯣꯠꯅꯖꯗꯨꯅ ꯃꯃꯩ ꯊꯪꯗ ꯑꯆꯧꯕ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯃꯤꯑꯣꯏ ꯑꯣꯏꯔꯛꯈꯤꯕ ꯑꯣꯔꯤꯁꯥꯒꯤ ꯗꯦꯕꯔꯤꯒꯔꯒꯤ ꯙꯣꯔꯣ ꯀꯨꯁꯨꯝ ꯍꯥꯏꯕ ꯈꯨꯡꯒꯪ ꯑꯗꯨꯒꯤ ꯋꯥꯔꯤꯅꯤ꯫ ꯆꯍꯤ ꯈꯔꯒꯤ ꯃꯃꯥꯡꯗ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯒꯤ ꯃꯩꯊꯂꯤ ꯚꯨꯋꯦꯅ ꯅꯨꯃꯤꯠ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯖꯪꯒꯜꯗ ꯆꯠꯂꯝꯃꯤ꯫ ꯖꯪꯒꯜꯗꯒꯤ ꯃꯍꯥꯛꯅ ꯃꯩ ꯊꯥꯅꯕꯁꯤꯡ, ꯎꯄꯥꯝꯕꯤꯒꯤ ꯃꯅꯥꯁꯤꯡ, ꯋꯥꯒꯤ ꯑꯅꯧꯕ ꯃꯅꯥꯁꯤꯡ ꯊꯤꯕ ꯆꯠꯂꯤ꯫ ꯃꯍꯥꯛ ꯑꯃꯗꯤ ꯃꯐꯝꯗꯨꯒꯤ ꯏꯃꯨꯡ ꯀꯌꯥ ꯍꯥꯏꯔꯤꯕ ꯖꯪꯒꯜ ꯑꯁꯤꯗꯒꯤ ꯖꯤꯕꯤꯀꯥ ꯑꯣꯏꯅꯩ꯫ ꯃꯗꯨꯗꯒꯤ ꯃꯩꯊꯤꯂꯤꯅ ꯗꯦꯕꯔꯤꯒꯔ ꯏꯀꯣ ꯇꯨꯔꯤꯖꯝ ꯌꯥꯎꯈ꯭ꯔꯦ꯫ ꯃꯁꯤꯗꯒꯤ ꯖꯪꯒꯜꯒ ꯃꯍꯥꯛꯀ ꯑꯅꯧꯕ ꯃꯔꯤ ꯑꯃ ꯄꯨꯔꯛꯄ ꯉꯝꯈ꯭ꯔꯦ꯫ ꯖꯪꯒꯜ ꯉꯥꯛ ꯁꯦꯟꯕꯁꯤꯅ ꯃꯥꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯍꯤꯡꯅꯕ ꯄꯥꯝꯕꯩ ꯑꯣꯏꯔꯦ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯃꯍꯥꯛꯀꯤ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯑꯍꯣꯡꯕ ꯑꯁꯤꯅ ꯅꯨꯄꯤ ꯀꯌꯥꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯊꯧꯅꯥ ꯄꯤꯔꯤ꯫ ꯉꯁꯤ ꯅꯨꯄꯤ 40 ꯍꯦꯟꯅ ꯖꯪꯒꯜ ꯉꯥꯛ ꯁꯦꯟꯕꯒꯤ ꯊꯕꯛ ꯇꯧꯔꯤ꯫ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯈꯔꯅ ꯖꯪꯒꯜꯒꯤ ꯁꯥ ꯎꯆꯦꯛ ꯉꯥꯛ ꯁꯦꯟꯕꯒꯤ ꯊꯕꯛ, ꯈꯔꯅ ꯁꯖꯤꯛ ꯂꯝꯄꯥꯛꯁꯤꯡ ꯄꯥꯛꯊꯣꯛꯍꯟꯕꯗ, ꯈꯔ ꯑꯃꯅ ꯏꯀꯣ ꯇꯨꯔꯤꯖꯝ ꯑꯦꯛꯇꯤꯚꯤꯇꯤꯁꯤꯡꯗ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯂꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯃꯩꯊꯤꯂꯤ ꯑꯃꯗꯤ ꯗꯦꯕꯔꯤꯒꯔꯒꯤ ꯏꯆꯦ ꯏꯆꯜꯁꯤꯡ ꯑꯁꯤꯅ ꯖꯪꯒꯜꯁꯨ ꯉꯥꯛ ꯁꯦꯟꯕ, ꯁꯦꯟꯊꯣꯛ ꯂꯝꯕꯤꯁꯨ ꯂꯩꯗꯨꯅ ꯃꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯍꯤꯡꯂꯤ ꯍꯥꯏꯕ ꯎꯠꯂꯤ꯫ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯏꯆꯦ ꯏꯆꯜꯁꯤꯡ ꯑꯁꯤꯒꯤ ꯍꯣꯠꯅꯖꯃꯜ ꯑꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯝꯕꯗ ꯊꯧꯅꯥ ꯍꯥꯞꯂꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯆꯥꯅꯨꯄꯤꯁꯤꯡꯒꯤ ꯅꯣꯡꯊꯛꯇ ꯄꯥꯏꯕꯒꯤ ꯃꯪꯂꯥꯟ ꯑꯁꯤ ꯂꯩꯃꯥꯏꯗꯒꯤ ꯑꯍꯥꯡꯕ ꯃꯥꯂꯪ ꯐꯥꯎꯕ ꯌꯧꯔꯦ꯫ ꯃꯁꯤꯗ ꯁꯔꯨꯛ ꯌꯥꯅꯕ ꯁꯪꯁꯥꯔꯒꯤ ꯏꯆꯥꯅꯨꯄꯤ ꯂꯤꯁꯤꯡ ꯀꯌꯥ ꯊꯣꯛꯂꯛꯂꯤ ꯍꯥꯏꯕꯁꯤ ꯇꯥꯔꯒ ꯑꯗꯣꯝꯁꯨ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯕ ꯄꯣꯛꯀꯅꯤ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯍꯣꯠꯅꯕ ꯑꯁꯤ ꯃꯤꯁꯟ ꯁꯛꯇꯤ ꯁꯦꯠ ꯀꯧꯏ꯫ ꯃꯁꯤꯅ ꯂꯩꯕꯥꯛ 104 ꯅꯨꯄꯤ ꯃꯍꯩꯔꯣꯏ 12,000 ꯁꯦꯇꯦꯂꯥꯏꯠ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ ꯇꯝꯅꯕ ꯑꯃꯗꯤ ꯏꯅꯣꯚꯦꯁꯟꯒꯤ ꯂꯝꯗ ꯈꯨꯃꯥꯡ ꯆꯥꯎꯁꯤꯟꯅꯅꯕꯒꯤ ꯇꯟꯖꯥ ꯐꯪꯂꯦ꯫ ꯑꯣꯒꯁꯠ 9 ꯅꯦꯁꯅꯦꯜ ꯁ꯭ꯄꯦꯁ ꯗꯦꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯤꯁꯟ ꯑꯁꯤꯒꯤ ꯐꯖꯔꯕ ꯐꯣꯇꯣ ꯀꯌꯥ ꯎꯠꯇꯔ ꯄ꯭ꯔꯗꯦꯁꯀꯤ ꯒ꯭ꯔꯦꯇꯔ ꯅꯣꯏꯗꯥꯗ ꯎꯕ ꯐꯪꯏ꯫ ꯒꯧꯇꯝ ꯕꯨꯙ ꯕꯤꯁ꯭ꯋꯕꯤꯗ꯭ꯌꯥꯂꯌꯗ ꯃꯤꯁꯟ ꯁꯛꯇꯤ ꯁꯦꯠꯀꯤ ꯑꯅꯤꯁꯨꯕ ꯇꯥꯡꯀꯛ ꯍꯧꯗꯣꯛꯈ꯭ꯔꯦ꯫ ꯃꯁꯤꯗ ꯃꯥꯂꯦꯝꯒꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯂꯩꯕꯥꯛꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯚꯥꯔꯠꯇꯒꯤ ꯂꯥꯛꯄ ꯆꯥꯎꯔꯥꯛꯅ ꯅꯨꯄꯤ ꯃꯍꯩꯔꯣꯏ 100+ ꯁꯔꯨꯛ ꯌꯥꯏ꯫ ꯚꯥꯔꯠꯀꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯃꯐꯝꯁꯤꯡꯗꯒꯤ ꯈꯟꯒꯠꯂꯕ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡꯁꯨ ꯃꯁꯤꯗ ꯁꯔꯨꯛ ꯌꯥꯏ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯍꯣꯠꯅꯔꯤꯕ ꯑꯁꯤꯒꯤ ꯄꯥꯟꯗꯝꯁꯨ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨ ꯑꯣꯏ꯫ ꯅꯨꯄꯤ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡꯅ ꯄꯨꯟꯁꯤꯜꯂꯒ ꯁꯦꯝꯂꯤꯕ ꯁꯦꯇꯦꯂꯥꯏꯠ ꯑꯁꯤ ꯊꯥꯒꯤ ꯑꯀꯣꯏꯕꯗ ꯊꯥꯅꯅꯕ ꯊꯧꯔꯥꯡ ꯇꯧꯔꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯑꯩꯅ ꯊꯥꯖꯩ ꯃꯗꯨꯗꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯤꯁꯟ ꯑꯁꯤꯗ ꯌꯥꯎꯔꯤꯕ ꯅꯨꯄꯤ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡ ꯑꯁꯤ ꯇꯨꯡꯗ ꯁꯥꯏꯟꯁ, ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ ꯑꯃꯗꯤ ꯏꯅꯣꯚꯦꯁꯟꯒꯤ ꯂꯝꯗ ꯊꯣꯏꯗꯣꯛ ꯍꯦꯟꯗꯣꯛꯅ ꯃꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯡꯆꯠ ꯊꯝꯕ ꯉꯝꯒꯅꯤ꯫ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ, ꯍꯧꯖꯤꯛ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯍꯥꯏꯔꯤꯕ ꯎꯍꯩ ꯑꯁꯤ ꯌꯥꯝꯅ ꯄꯥꯝꯅꯔꯛꯂꯤ꯫ ꯎꯍꯩ ꯑꯁꯤ ꯑꯍꯥꯟꯕꯗꯗꯤ ꯀꯅꯥꯃꯠꯇ ꯈꯪꯅꯔꯝꯗꯦ, ꯃꯤꯌꯥꯝꯅꯁꯨ ꯃꯥꯒꯤ ꯃꯒꯨꯟ ꯈꯪꯗꯦ, ꯗꯤꯃꯥꯟ ꯇꯧꯕꯒꯤ ꯆꯥꯡꯁꯨ ꯋꯥꯠꯂꯤ, ꯑꯗꯨꯕꯨ ꯉꯁꯤꯗꯤ ꯃꯤꯄꯨꯝ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯗꯥꯏꯅꯤꯡ ꯇꯦꯕꯜꯗ ꯊꯝꯕ ꯎꯅꯔꯦ꯫ ꯉꯁꯤꯗꯤ ꯎꯍꯩ ꯑꯁꯤ ꯍꯦꯜꯊ ꯑꯃꯗꯤ ꯄ꯭ꯔꯤꯃꯤꯌꯝ ꯃꯥꯔꯀꯦꯠꯀꯤ ꯑꯄꯥꯝꯕ ꯄꯣꯠꯁꯛ ꯑꯣꯏꯔꯦ꯫ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯧꯎ ꯁꯤꯡꯎ ꯇꯧꯔꯤꯕ ꯏꯆꯤꯜ ꯏꯅꯥꯎꯁꯤꯡꯒꯤꯗꯃꯛꯁꯨ ꯌꯥꯝꯅ ꯃꯇꯦꯡ ꯑꯣꯏꯔꯦ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯈꯨꯗꯝ ꯑꯟꯗ꯭ꯔ ꯄ꯭ꯔꯗꯦꯁꯀꯤ ꯀꯠꯄꯥꯒꯤ ꯋꯔꯗꯔꯥꯖꯅ ꯑꯣꯏꯔꯦ꯫ ꯃꯍꯥꯛ ꯆꯍꯤ ꯀꯌꯥ ꯃꯍꯥꯛꯀꯤ ꯂꯧꯕꯨꯛꯇ ꯈꯥꯃꯦꯟ ꯑꯁꯤꯟꯕ ꯑꯃꯗꯤ ꯂꯐꯣꯏ ꯊꯥꯔꯝꯃꯤ꯫ ꯅꯣꯡꯃ ꯃꯍꯥꯛꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯂꯧꯕꯨꯛ ꯑꯃꯒꯤ ꯃꯅꯥꯛꯇ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯊꯥꯕ ꯎꯔꯝꯃꯤ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯃꯍꯥꯛꯅ ꯌꯨꯇ꯭ꯌꯨꯕꯇꯒꯤ ꯒ꯭ꯌꯥꯟ ꯀꯌꯥꯃꯔꯨꯝ ꯇꯥꯟꯁꯤꯜꯂꯝꯃꯤ꯫ ꯍꯧꯖꯤꯛ ꯐꯥꯎꯕꯗ ꯃꯍꯥꯛꯅ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯇꯣꯟ 4 ꯄꯨꯊꯣꯛꯄ ꯉꯝꯂꯦ꯫ ꯉꯁꯤꯗꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯔꯝꯒꯤ ꯗꯨꯀꯥꯟꯁꯤꯡꯗ ꯄꯤꯕ ꯉꯝꯂꯦ꯫ ꯑꯅꯧꯕ ꯃꯍꯩ ꯃꯔꯣꯡ ꯄꯨꯊꯣꯛꯄ, ꯃꯇꯝꯒ ꯆꯨꯅꯕ ꯄꯥꯎꯇꯥꯛ, ꯏꯆꯝ ꯆꯝꯕ ꯃꯥꯔꯀꯦꯇꯤꯡꯗꯒꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯑꯄꯤꯛꯄ ꯐꯥꯔꯝ ꯑꯁꯤꯗꯒꯤ ꯇꯥꯜꯂꯛꯄ ꯁꯦꯜꯅ ꯑꯍꯣꯡꯕ ꯑꯃ ꯄꯨꯔꯛꯄ ꯉꯝꯂꯦ꯫ ꯇꯥꯃꯤꯜ ꯅꯥꯗꯨꯒꯤ ꯀꯣꯗꯥꯏ ꯀꯅꯥꯜꯒꯤ ꯂꯧꯎꯕ ꯆꯟꯗ꯭ꯔꯁꯦꯈꯔꯅꯁꯨ ꯂꯝ ꯍꯦꯛꯇꯔ ꯇꯪꯈꯥꯏ ꯑꯃꯗ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯊꯥꯕ ꯍꯧꯔꯦ꯫ ꯃꯁꯤꯗꯒꯤ ꯁꯦꯟꯊꯣꯛ ꯀꯌꯥ ꯂꯥꯛꯂꯦ꯫ ꯀꯔꯅꯥꯇꯀꯥꯒꯤ ꯆꯤꯛꯀꯝꯒꯂꯨꯔꯨꯒꯤ ꯂꯧꯎꯕ ꯏꯆꯤꯜ ꯏꯅꯥꯎ ꯈꯔꯁꯨ ꯀꯣꯐꯤ ꯊꯥꯕꯒꯤ ꯃꯔꯛꯇ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯊꯥꯅꯔꯦ꯫ ꯃꯁꯤꯗꯒꯤ ꯃꯈꯣꯏꯅ ꯀꯣꯐꯤ ꯑꯃꯗꯤ ꯒꯨꯟꯃꯔꯤꯁꯇꯒꯤ ꯁꯦꯜ ꯇꯥꯜꯂꯤ꯫ ꯃꯔꯨꯞꯁꯤꯡ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯍꯔꯒꯤ ꯔꯦꯁꯇꯨꯔꯦꯟꯗ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯇꯣꯁꯀꯤ ꯃꯔꯝꯗ ꯇꯥꯔꯤ, ꯑꯗꯨꯕꯨ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣ ꯑꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯅꯣꯚꯦꯇꯤꯚ ꯑꯣꯏꯕ ꯂꯧꯎꯕꯁꯤꯡꯅ ꯁꯦꯜ ꯇꯥꯅꯅꯕꯒꯤ ꯑꯅꯧꯕ ꯔꯦꯁꯤꯄꯤ ꯑꯃ ꯊꯤꯔꯤꯕꯅꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯀꯤ ꯑꯦꯚꯣꯀꯥꯗꯣꯗꯒꯤ ꯑꯗꯣꯝꯒꯤ ꯇꯣꯁꯀꯤ ꯃꯍꯥꯎꯁꯨ ꯍꯦꯟꯒꯠꯀꯅꯤ ꯑꯃꯗꯤ ꯂꯧꯎꯕꯁꯤꯡꯒꯤ ꯁꯦꯟꯊꯣꯛꯁꯨ ꯍꯦꯟꯒꯠꯀꯅꯤ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ ꯅꯨꯃꯤꯠ ꯈꯔꯅꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯁꯦꯞꯇꯦꯝꯕꯔ 3ꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯊꯣꯏꯕ ꯍꯤꯔꯣ ꯎꯇꯝ ꯀꯨꯃꯥꯔꯖꯤꯒꯤ ꯃꯄꯣꯛ ꯀꯨꯝꯑꯣꯟ ꯄꯥꯡꯊꯣꯛꯂꯒꯅꯤ ꯃꯔꯨꯞꯁꯤꯡ ꯎꯇꯝ ꯀꯨꯃꯥꯔ ꯑꯐꯥꯎꯕ ꯃꯒꯨꯟ ꯂꯩꯕ ꯑꯦꯛꯇꯔ ꯑꯃꯅꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯑꯦꯛꯇꯤꯡꯅ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥꯒꯤ ꯊꯃꯣꯏꯗ ꯀꯥꯎꯉꯝꯗꯅ ꯂꯩꯈꯤ ꯐꯤꯜꯝꯕꯨ ꯅꯨꯡꯁꯤꯖꯕꯁꯤꯡꯅ ꯍꯥꯏꯅꯩ ꯃꯗꯨꯗꯤ ꯁ꯭ꯔꯤ ꯁꯩꯇ꯭ꯌꯖꯤꯠ ꯔꯦꯅ ꯄꯨꯊꯣꯛꯄ ꯐꯤꯜꯝ ꯅꯥꯌꯛ ꯗꯤ ꯍꯤꯔꯣꯒꯤ ꯁ꯭ꯀ꯭ꯔꯤꯞ ꯑꯁꯤ ꯑꯊꯣꯏꯕ ꯍꯤꯔꯣ ꯎꯇꯝ ꯀꯨꯃꯥꯔꯒꯤ ꯃꯔꯝꯗ ꯏꯈꯤꯕꯅꯤ ꯍꯥꯏꯅ ꯁ꯭ꯔꯤ ꯁꯩꯇ꯭ꯌꯖꯤꯠ ꯔꯦꯅ ꯍꯥꯏꯈꯤ ꯃꯗꯨꯗꯤ ꯃꯉꯣꯟꯗ ꯗꯤꯒꯅꯤꯇꯤꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯉꯛꯄ ꯏꯃꯣꯁꯅꯦꯜ ꯗꯦꯞ ꯑꯃꯁꯨ ꯌꯥꯎꯏ ꯑꯦꯛꯇꯤꯡ ꯄꯨꯝꯕ ꯃꯍꯥꯛꯀꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯊꯣꯛꯄ ꯊꯧꯗꯣꯛꯀ ꯃꯥꯟꯅꯅꯕ ꯌꯥꯝꯅ ꯀꯟꯅ ꯍꯣꯠꯅꯈꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯏꯆꯝ ꯆꯝꯖꯕ ꯃꯒꯨꯟꯒ ꯂꯣꯏꯅꯅ ꯃꯍꯥꯛꯁꯤ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯕ ꯄꯨꯛꯆꯦꯜ ꯆꯥꯎꯕ ꯍꯥꯏꯅꯁꯨ ꯈꯪꯅꯩ ꯃꯍꯥꯛꯀꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯃꯥꯏꯊꯤꯕ ꯍꯥꯏꯕꯁꯤ ꯂꯩꯇꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯄꯔꯥ ꯑꯃꯁꯨ ꯇꯝꯖꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏ ꯑꯍꯥꯟꯕꯗꯗꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯐꯤꯜꯝ ꯑꯁꯤ ꯏꯆꯠ ꯆꯠꯂꯝꯗꯦ ꯑꯗꯨꯕꯨ ꯃꯍꯥꯛꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯊꯧꯗ ꯐꯣꯀꯁ ꯇꯧꯈꯤ ꯃꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯃꯍꯥꯛ ꯑꯋꯥꯡꯕ ꯊꯥꯛ ꯐꯥꯎꯕ ꯌꯧꯈꯤ ꯃꯔꯨꯞꯁꯤꯡ ꯑꯩ ꯅꯤꯡꯁꯤꯡꯂꯤ ꯃꯗꯨꯗꯤ ꯀꯣꯜꯀꯥꯇꯥꯗ ꯔꯣꯗ ꯁꯣ ꯇꯧꯈꯤꯕ ꯑꯗꯨꯗ ꯑꯩ ꯎꯇꯝ ꯀꯨꯃꯥꯔꯒꯤ ꯌꯨꯝꯒꯤ ꯃꯃꯥꯡꯗ ꯐꯥꯎꯗꯨꯅ ꯆꯠꯈꯤ ꯃꯗꯨꯗ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯐꯣꯇꯣ ꯑꯃ ꯈꯨꯗꯣꯜ ꯇꯝꯈꯤ ꯑꯩꯅ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯑꯊꯣꯏꯕ ꯍꯤꯔꯣ ꯎꯇꯝ ꯀꯨꯃꯥꯔꯖꯤꯕꯨ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ ꯃꯍꯥꯛꯇꯤ ꯃꯇꯝ ꯄꯨꯝꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯃꯣꯏꯗ ꯂꯦꯡꯗꯅ ꯂꯩꯔꯤ ꯃꯍꯥꯅꯥꯌꯛ ꯎꯇꯝ ꯀꯨꯃꯥꯔ ꯋꯤꯔꯣꯗꯤꯟ ꯃꯅꯨꯁꯦꯔ ꯔꯤꯗꯌꯦ ꯔꯥꯖ ꯀꯣꯔꯚꯦꯟ ꯑꯩꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯖꯔꯕ ꯏꯔꯩꯕꯥꯛꯆꯥꯁꯤꯡ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯨꯝꯍꯩ ꯍꯔꯥꯎ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯠꯅ ꯂꯣꯟꯆꯠꯁꯤꯡꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯁꯦꯜ ꯄꯨꯟꯕꯒꯤ ꯇꯟꯖꯥ ꯑꯃꯁꯨ ꯄꯤꯔꯤ ꯂꯥꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯅꯨꯃꯤꯠ ꯈꯔꯅꯤꯁꯤꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯍꯔꯥꯎ ꯀꯨꯝꯍꯩ ꯀꯌꯥ ꯄꯥꯡꯊ�ꯛꯀꯗꯧꯔꯤ ꯁꯦꯞꯇꯦꯝꯕꯔ 4ꯗ ꯖꯟꯃꯁꯇꯃꯤ ꯄꯥꯡꯊꯣꯛꯀꯗꯧꯔꯤ ꯁꯦꯞꯇꯦꯝꯕꯔ 4ꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯤꯁ꯭ꯋꯀꯔꯃ ꯄꂜꯖꯥꯁꯨ ꯄꯥꯡꯊꯣꯛꯀꯗꯧꯔꯤ ꯅꯨꯃꯤꯠ ꯈꯔꯅꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯗꯤꯄꯥꯋꯂꯤꯁꯨ ꯂꯥꯛꯀꯅꯤ ꯃꯁꯤꯒꯤ ꯊꯧꯔꯥꯡꯁꯨ ꯍꯧꯅꯔꯦ ꯍꯔꯥꯎ ꯀꯨꯝꯍꯩꯒꯤ ꯃꯇꯝꯁꯤ ꯂꯥꯛꯄꯗ ꯚꯣꯀꯦꯜ ꯐꯣꯔ ꯂꯣꯀꯦꯜꯕꯨ ꯅꯤꯡꯁꯤꯡꯖꯒꯦ ꯑꯃꯗꯤ ꯚꯣꯀꯦꯜ ꯐꯣꯔ ꯂꯣꯀꯦꯜꯒꯤ ꯑꯥꯔꯊ ꯁꯨꯞꯅꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯀꯤ ꯃꯩ ꯊꯥꯅꯕ ꯄꯥꯇ꯭ꯔ ꯂꯩꯕꯈꯛ ꯅꯠꯇꯦ ꯃꯁꯤꯒꯤ ꯚꯤꯖꯟꯁꯨ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯏ ꯄꯣꯠ ꯂꯩꯕ ꯃꯇꯝꯗ ꯄꯣꯠꯇꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯇ ꯁꯥꯕ ꯄꯣꯠꯂꯥ ꯍꯥꯏꯕꯁꯤ ꯌꯦꯡꯕꯤꯌꯨ ꯚꯥꯔꯠ ꯃꯆꯥ ꯑꯣꯏꯕꯒꯤ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯕ ꯚꯥꯔꯠꯇ ꯁꯥꯕ ꯄꯣꯠ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯕ ꯑꯗꯨꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯄꯥꯝꯂꯤꯕ ꯃꯁꯤꯒꯤ ꯄꯥꯎꯖꯦꯜ ꯑꯁꯤ ꯃꯤꯌꯥꯝ ꯄꯨꯟꯅ ꯌꯧꯍꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯊꯧꯗꯥꯡꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀ꯭ꯔꯤꯌꯦꯇꯤꯚ ꯋꯥꯔꯜꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯔꯨꯞꯁꯤꯡ ꯏꯟꯐ꯭ꯂꯨꯌꯦꯟꯁꯔ ꯑꯃꯗꯤ ꯁꯦꯂꯦꯕ꯭ꯔꯤꯇꯤꯁꯤꯡꯁꯨ ꯃꯁꯤꯗ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯩ ꯑꯩꯅ ꯑꯗꯣꯝꯗ ꯍꯥꯏꯖꯔꯤ ꯏꯁꯥꯁꯨ ꯚꯣꯀꯦꯜ ꯐꯣꯔ ꯂꯣꯀꯦꯜꯕꯨ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯤꯌꯨ ꯑꯇꯣꯞꯄꯁꯤꯡꯕꯨꯁꯨ ꯌꯧꯍꯟꯕꯤꯌꯨ ꯃꯔꯨꯞꯁꯤꯡ ꯑꯗꯣꯝꯒꯤ ꯏꯔꯛꯇꯁꯨ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥ ꯂꯩꯔꯝꯒꯅꯤ ꯃꯈꯣꯏꯅ ꯑꯄꯤꯛ ꯑꯄꯤꯛꯄ ꯊꯕꯛꯇꯒꯤ ꯍꯧꯔꯒ ꯑꯆꯧꯕ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯄꯨꯔꯛꯄ ꯉꯝꯈꯤꯕꯁꯤꯡ ꯃꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯝꯗ ꯑꯗꯣꯝ ꯃꯟ ꯀꯤ ꯕꯥꯠꯇ ꯁꯣꯏꯗꯅ ꯏꯕꯤꯔꯛꯎ ꯑꯗꯣꯝꯒꯤ ꯊꯧꯗꯥꯡ ꯑꯗꯨꯅ ꯂꯩꯕꯥꯛꯀꯤ ꯀꯥꯆꯤꯟ ꯀꯣꯌꯥꯗ ꯂꯩꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯗ ꯊꯧꯅꯥ ꯍꯥꯞꯄꯤꯒꯅꯤ ꯑꯩꯅ ꯑꯗꯣꯝꯒꯤ ꯄꯥꯎꯇꯥꯛ ꯑꯃꯗꯤ ꯒ꯭ꯌꯥꯟ ꯂꯧꯁꯤꯡ ꯑꯗꯨꯕꯨ ꯈꯧꯔꯥꯡꯅꯉꯥꯏꯖꯔꯤ ꯍꯟꯅ ꯍꯟꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ ꯅꯃꯁꯀꯥꯔ
3: ꯇꯥꯕꯤꯔꯦ ꯚꯥꯔꯠꯀꯤ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯁ꯭ꯔꯤ ꯅꯔꯦꯟꯗ꯭ꯔ ꯃꯣꯗꯤꯅ ꯃꯤꯌꯥꯝꯗ ꯄꯤꯕ ꯄꯨꯛꯅꯤꯡꯒꯤ ꯋꯥ ꯃꯟ ꯀꯤ ꯕꯥꯠꯀꯤ 100 ꯁꯨꯕ ꯇꯥꯡꯀꯛꯀꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯋꯥꯟꯊꯣꯛ ꯊꯧꯔꯝ ꯁꯟꯗꯣꯛꯇꯨꯅ ꯇꯥꯍꯟꯖꯔꯤꯕ ꯑꯁꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯗꯒꯤꯅꯤ

মাথায় না খান পেরাগলি বয়সে এসে কুরবানি চোখ ধরে মেয়মগি কঞ্জেল দা নরেন্দ্র নিগম্ব না সেরেন বা ইসাইনি ইপাম লমদম নিশিবি খানবিরাগলি মিউসি থংজু ওয়াইখোম দি নিথেম্বা লাইসামনি